নয়, দুষ্ট ছাহা সবায় সকে না কই, একবার যেন তুমে সম্ভারা, কাল ফাস্তে তাহে উবাহরা।